0: বিভু তার লাদু বিদু তার মেবী প্রসাদ বলি মধু চাল ছিল ঘন্ন মশাই আই আহে গছু
1: আমা বাবু লাই রুয়াই দুঃখ দিনছন ছোরা রা নাতে হরু শাশুলাই পনি রৌছন দুরু দুরু সানি বুয়ারি হরু ঘর যাই বসন ত কবি জন হরু শঙ্খন মানি কন সোহানী চাকরি তপন কেই গুঞ্জরা ঘর লঙ্কলে কাজন জেঠি নাই সবাই কান্থে তে কা হলান্ততে সন্ততি